0: Sarah, e-mail hey info@vahonfm.nl. हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप दायर कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-365-2247. मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@vahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Advocatenkantoor aan het Raam Zoet wakalet ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden. Jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
3: Voor hulp bel nu 015-21-59-22-7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Trump heeft ingestemd om Oekraïne licenties te geven voor de productie van Patriot-raketten. Dat zei Zelensky dinsdagavond in Washington na een ontmoeting met de Amerikaanse president. Hij sprak vervolgens met vertegenwoordigers van Amerikaanse defensiebedrijven en hoopt op een gezamenlijke productie. Trump had dit eerder deze maand al aangekondigd tijdens de NAVO-top in Turkije. Bij een zorginstelling voor jongeren in Beekbergen woedde vannacht een brand. Ongeveer 20 jongeren en hun begeleiders zijn geëvacueerd en 1 persoon is met spoed naar het ziekenhuis gebracht. De brand sloeg over naar bomen, waarna 186 kinderen van een nabijgelegen zomerkamp uit voorzorg naar Buslo werden gebracht. Ouders wordt gevraagd hun kind daar niet op te halen. De omgeving van de Nierkerkenstraat in Amsterdam-West is weer vrijgegeven na de crash van een auto met een explosief materiaal. De EOD nam het materiaal mee ter vernietiging. De BMW werd eerder gebruikt bij een plofkraak in het Duitse Voert. De inzittenden zijn gevlucht en nog niet gevonden, ondanks doorzoeking door de DSI. De 16-jarige Colt Cray is veroordeeld tot levenslange gevangenisstraf voor het doodschieten van 4 mensen op het Appalachee High School in Georgia toen hij 14 jaar oud was. Hij gebruikte een aanvalsgeweer dat hij met kerst van zijn vader had gekregen. Bij de schietpartij in 2024 viel ook 9 gewonden. De rechter noemde zijn misdaden een teken van blijvende onverbeterlijkheid. En dan tot slot het weer. Vanochtend stijgt de temperatuur al snel naar zomerse waarde door een overvloed aan zonneschijn. Al halverwege de ochtend wordt op de eerste plek de temperatuur van 25 graden bereikt. Vervolgens loopt de warmte nog verder op. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
5: Dit is Vahon Hindustani Radio.
0: हर काम के लिए हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइश या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@vahonfm.nl. हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप दायर कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-36-52-2247. मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@vahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: advocatenkantoor Anand Ram Sood wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
6: मेरे प्यारे सुनने वालों, आपको यहाँ से हम कहाँ फाहन हिंदुस्तानी रेडियो के जरिए से आपको बहुत प्यार के साथ स्वागत किया जाता है. आठ बजकर और दो मिनट गुजर गया है. आज इतना प्रफुल्लित वाला दिन है, इतना फ्रोलक है, इतना वाला दिन है, हम आपसे क्या कहे, शब्द कम हो जाता है. ये सब है जो ना, ये सब अनुभव कर सकते हैं. कभी कभी ऐसे अनुभव को जो हम अनुभव करते हैं उसका शब्द नहीं मिलता है. या वाती फूल्ड फॉर्म बेन दैट फ्रोलक है, दैट एक्ट दैट हैट फ्रोलक है, दैट फ्रोल फ्रोलक है. Soms kunt u dat niet verwoorden, zo vrolijk bent u dan van binnen. En heb ook het tegengestelde, abhi sunye maine bhi, to usko kehte hai prafullit ke tegenovergestelde, uska hai malinta. Malinta yani ki droevigheid, slordigheid, viezigheid. Het negatieve. En dat hebben we niet. We zijn evenbeeld van onze God. En dat, daar moeten we ook trots op zijn. Aur git bhi hai na, git bhi banaya gaya hai. Jo milna hai Bhagwan se, to mil pehle insaan se. तो एक सुंदर सा गजल यहाँ से आपके लिए और गुजारिश पे, हाँ प्लेलिस्ट पे है, और ये सुंदर सा गीत गुजारिश पे आपके लिए यहाँ से मैं चला देती हूँ. बहुत बहुत बहुत सुंदर सा गजल है, आप इसे सुने. ये सुंदर सा गजल आप सुने और इसे पसंद करें. सभी सुनने वालों के वास्ते, खास तौर पर जो इसके गुजारिश की है वो चाय लेकर बैठकर रेडियो के करीब और सुन रहा है, तो पेश है आपके लिए.
7: इस नज़म का टाइटल, इसका उन्वान है 21वीं सदी, और नज़म के शायर हैं जनाब जफ़र गोरखपुरी. जफ़र साहब ने बयान किया है, पहले बंद में हमारे बुज़ुर्ग यानी हमारे दादा परदादा के वक्त की बातें हैं, दूसरे बंद में हमारे अब्बा हमारे पिता के वक्त की बातें, तीसरे बंद में इस मौजूदा दौर का बयान है. ये मुंबई शहर की ज़िंदगी, हर कोई भाग रहा है, उसके बारे में शायर ने कहा. और आखिरी जो बंद है उसमें बयान है हमारी आने वाली नस्ल, हमारी आने वाली पीढ़ी जिस रास्ते से गुजरेगी, किस रास्ते से गुजरेगी, उसके बारे में शायर ने कुछ बातें की, अपने ख्याल पेश किए. मुलाहिज़ा फरमाएं.

0: मुकेश जी के आवाज़ पे ये दर्द भरी बयान आपके लिए पेश किया गया है आपका फाउन हिंदुस्तानी रेडियो के जरिए से। इस वक्त के लिए मेरे प्यारे सुनने वालों, आपको मैं दिल से धन्यवाद कहती हूँ। यहाँ से मैं विज्ञापन लगा देती हूँ और जो पहले मैंने कही है एक बार फिर दोहरा देती हूँ। विज्ञापन के बाद हर बुधवार की तरह आज ही श्री पंडित जी उपस्थित रहेगा हमको अपने ही मुखारविंद से सुंदर सा कथा सुनाने के लिए, तो इंतज़ार में है। उससे पहले हम विज्ञापन लगा देते हैं।
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47. Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Elektrische autorijders betalen dubbele btw bij het opladen via stroom van een vereniging van eigenaren. Vereniging Eigen Huis vindt deze situatie onterecht en vraagt staatssecretaris Eelco Ehrenberg om een passende oplossing. Bestaande alternatieven zijn volgens de belangenorganisatie namelijk volstrekt onuitvoerbaar voor appartementeigenaren. Bij de aardbeving van dinsdag in de Japanse regio Kamamoto zijn minstens 13 doden gevallen. Dat meldt premier Takaichi. De premier sprak van ingestorte gebouwen, branden en schade aan wegen. De beving had een kracht van 7 op de Shindo-schaal. Kort daarna vielen doden bij een explosie in een winkelcentrum en worden mensen vermist bij een ingestorte schoorsteen. Trump heeft ingestemd om Oekraïne licenties te geven voor de productie van Patriot-raketten. Dat zei Zelensky dinsdagavond in Washington na een ontmoeting met de Amerikaanse president. Hij sprak vervolgens met vertegenwoordigers van Amerikaanse defensiebedrijven en hoopt op een gezamenlijke productie. Trump had dit eerder deze maand al aangekondigd tijdens de NAVO-top in Turkije. Bij een zorginstelling voor jongeren in Beekbergen woedde vannacht een brand. Ongeveer 20 jongeren en hun begeleiders zijn geëvacueerd en één persoon is met spoed naar het ziekenhuis gebracht. De brand sloeg over naar bomen, waarna 186 kinderen van een nabijgelegen zomerkamp uit voorzorg naar Buslo werden gebracht. Ouders wordt gevraagd hun kind daar niet op te halen. En dan tot slot het weer. Vanochtend stijgt de temperatuur al snel naar zomerse waarde door een overvloed aan zonneschijn. Aan halverwege de ochtend wordt op de eerste plek de temperatuur van 25 graden bereikt. Vervolgens loopt de warmte nog verder op. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
2: Live vanuit onze high-tech studio in Den Haag. Vahon Hindustani Radio. Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
0: आपको हार्दिक से स्वागत है इस बुधवार के सुबह की कार्यक्रम जो लाइव एंड डायरेक्ट इस वक्त के लिए आपके लिए पेश हो रहा है। 9:02 गुजर गया है और तारीख मेरे प्यारे सुनने वालों, ये सातवां महीना जो चल रहा है ना इस साल के, तो आज मेरे ख्याल से 29 यूली हो चला है। हाँ, बुधवार है, बुधवार नहीं खाना तुम्हें तक यूली है और शुक्रवार को तो इस महीने का आखिरी दिन होगा, पर अभी तो काफ़ी दूर है। हम आज में जी ले, खुश रह ले।

0: रात को खाओ पियो और दिन को आराम करो, ये आप कर सकते हो जब हम छुट्टी मनाते हैं तो, हॉलीडे पे हो तो। हाँ, वर्कडाग पे तो हम ये नौकरी पे जाते हैं या जाना, वो सब ये काम नहीं कर पाएंगे। या आपको वही बेकल होना चाहिए जो आप कर सकते हो, या अपतवेरक मोती वाल खुद अर्थोरस आंख को मसें सो दैट यू खुद कैन फंक्शनेरन। और जब हम छुट्टी से हैं तो वही तो बात है कि रात को खाओ पियो और दिन को आराम करो। लिखने वाला भी के तारीफ नहीं है। हाँ, 10:01 गुजर गया है मेरा दोस्त। यहाँ से मैं आपसे इजाज़त ले रही हूँ आज के लिए। स्वीकार कीजिए सेविका शांता की प्यार भरी नमस्कार, आपका आशीर्वाद रहे। तो हम अगले बार फिर आपसे मिलेंगे। यहाँ से प्रोग्रामिंग हम श्रवण करेंगे।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अर्फर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 से लेकर शाम को 5 तक। अब टेलीफोन नंबर 9756232047। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Raam Zoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Arrestatieteams hebben vannacht in Rotterdam en Eindhoven 3 jonge verdachten van 16 tot 19 jaar opgepakt. Het Openbaar Ministerie meldt dat de aanhoudingen plaatsvonden in een lopend onderzoek naar terrorisme. Woningen zijn doorzocht, maar details over de precieze verdenking ontbreken nog. Volgens ING zal in 2027 de helft van alle nieuwe verkochte auto's in Nederland elektrisch zijn. Die verwachting is gebaseerd op nieuwe Europese regels die autofabrikanten verplichten strenger aan uitstootnormen te voldoen. Lukt dat niet, dan riskeren ze forse boetes. Daardoor zullen fabrikanten elektrische auto's aantrekkelijker en betaalbaarder maken voor consumenten. Elektrische autorijders betalen dubbele btw bij het opladen via stroom van een vereniging van eigenaren. Vereniging Eigen Huis vindt deze situatie onterecht en vraagt staatssecretaris Eelco Ehrenberg om een passende oplossing. Bestaande alternatieven zijn volgens de belangenorganisatie namelijk volstrekt onuitvoerbaar voor appartementeigenaren. Bij de aardbeving van dinsdag in de Japanse regio Kamamoto zijn minstens 13 doden gevallen. Dat meldt premier Takaichi. De premier sprak van ingestorte gebouwen, branden en schade aan wegen. De beving had een kracht van 7 op de Shindo-schaal. Kort daarna vielen doden bij een explosie in een winkelcentrum. Er worden mensen vermist bij een ingestorte schoorsteen. En dan tot slot het weer. Vanochtend stijgt de temperatuur al snel naar zomerse waarde door een overvloed aan zonneschijn. Aan halverwege de ochtend wordt op de eerste plek de temperatuur van 25 graden bereikt. Vervolgens loopt de warmte nog verder op. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: Muziek en informatie. bij Vahon Hindustani Radio.

मुझे फर्क नहीं पड़ता दुनिया हंसे या ना हंसे, पर आप जो भी करे वे लोग का फितरत है। कुछ ना कुछ कहने के लिए, कोई अच्छा कहता है, कोई आपसे प्यार करता है, कोई आपसे प्यार नहीं करता, कोई आपके लिए अच्छा चाहते हैं और कोई आपके लिए अच्छा नहीं चाहते, ये अपने अपना फितरत है। पर करना है जो आपको अच्छा लगे, आप अपने आप का हाथ पकड़ो और चलो मेरे यारो। हु ब्लाइफ ये कूल बाय वारम वेर, हु ब्लाइफ ये कूल बाय वारम वेर, ब्लाइफ हिड्रेटेड, ड्रिंक द हेले दाग डोर वोल्डुंदे वाटर, vermijd te veel cafeïne en suikerhoudende dranken, voeg citroen, mint of sinaasappel toe aan je water, kleed je slim, draag losse, lichte en katoenen kleding, vermijd donkere kleuren, ze nemen meer warmte op. Bescherm je tegen de zon. Gebruik zonnebrand, de SPF 30+, voordat je naar buiten gaat. Draag een hoed of pet en een zonnebril. Vermijd directe zon tussen 11 uur en 4 uur. Hou je omgeving koel. Zet ramen open voor ventilatie. Gebruik ventilatoren of afzuigventilatoren. Sluit gordijnen overdag om warmte buiten te houden. Eet licht en verse voeding. Kies voor lichte, zelfbereide maaltijden. Eet veel fruit, zoals watermeloen, komkommer, sinaasappel en yoghurt. Verfris jezelf. Neem een koude douche. Dep je gezicht en nek met een koud water. Ja, zeker, zeker. Wel doen drinken jouw beste afkoeling, jouw beste verkoeling. Wel doen, mijn lieve mensen. Drink regelmatig water, eet fruit en lichte maaltijd. Draag katoenen kleding, blijf zoveel mogelijk in de schaduw. Hou je lichaam en ruimte koel. Beter niet doen, te veel cafeïne of frisdrank. Zeer vette en zware maaltijden, dat zijn niet goed in de warme dagen. Naar buiten geen tijdens piekuren van de zon. Dus tijdens de piekuren liever binnen blijven. Overmatig gebruik van airco kan uitdroging veroorzaken.

0: फ्रॉम द मूवी हमरा ही टाइटल सॉन्ग, मुझको अपने गले लगा लो ऐ मेरे हमरा ही, uit 1963, Shankar Jai Kishan के साज पर हसरत जयपुरी के अल्फाजे और आवाजें थे, सुर का बादशाह रफी साहब और मुबारक बेगम जी। तो हमारे प्रिय प्रिय श्रोताओं, अभी आप विज्ञापन सुनेंगे, देश विदेश का समाचार, उसके बाद मैं कार्यक्रम को आगे बढ़ाऊंगा। तो स्टे ट्यून ऑन, आप ही का आवाज है, जनता का आवाज है, फाहुन हिंदुस्तानी रेडियो का आवाज है। ब्रेक के बाद मिलता हूं यारो, कहीं जाना मत।
1: वी प्लस रेडियो, सुनाते हैं साफ और स्पष्ट आवाज, डिजिटल ऑडियो ब्रॉडकास्टिंग की राज। आप भी ले द प्लस रेडियो और दूर दूर तक देश के कोने कोने में सुने फाहोन हिंदुस्तानी रेडियो की वाणी, डिजिटल ऑडियो ब्रॉडकास्टिंग आकाश वाणी।
2: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक, और टेलीफोन नंबर 07532247। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
3: Dit is het Fahon Hindustani radionieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. De Duitse autofabrikant BMW schrapt tot eind volgend jaar 8000 banen via natuurlijk verloop en vrijwillige vertrekregelingen. De autofabrikant kampt al langere tijd met hoge kosten en een zwakkere vraag door toenemende concurrentie uit China. Eerder kondigden andere grote Duitse autofabrikanten, net als BMW, al forse bezuinigingen aan. De bierverkoop in Nederland daalde in de eerste helft van het jaar met bijna 3%. De sector staat zwaar onder druk en vreest dat de aangekondigde accijnsverhoging per 1 januari de situatie verder zal verergeren. Alleen de verkoop van alcoholvrij bier steeg met zo'n 8%. Arrestatieteams hebben vannacht in Rotterdam en Eindhoven 3 jonge verdachten van 16 tot 19 jaar opgepakt. Het Openbaar Ministerie meldt dat de aanhoudingen plaatsvonden in een lopend onderzoek naar terrorisme. Woningen zijn doorzocht, maar details over de precieze verdenking ontbreken nog. Volgens ING zal in 2027 de helft van alle nieuwe verkochte auto's in Nederland elektrisch zijn. Die verwachting is gebaseerd op nieuwe Europese regels die autofabrikanten verplichten strenger aan uitstootnormen te voldoen. Lukt dat niet, dan riskeren ze forse boetes. Daardoor zullen fabrikanten elektrische auto's aantrekkelijker en betaalbaarder maken voor consumenten. Het weer nog. Vanmiddag stijgt de temperatuur op grote schaal naar tropische waarden van 30 tot lokaal 35 graden. Op de Waddeneilanden blijft het tot 25 tot 29 graden iets koeler door een zwakke tot matige zuidelijke wind. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.

Jabber, je song from the movie Hum Dono. Kabhi khud pe, kabhi halaat pe ronaya. Mahan sangeetkar, the great Jaydev ji ka banaya ye. Hua ye ati sundar dhun uit de film Hum Dono 1961. Aur alfaze tha, jitne tarif kiya jaye kam hai. Mahan lekhak Sahir Ludhianvi ji ka. तो यारों कुछ ज्ञान के बातें हो जाए ना। पुराने जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने मनुष्य, इंसानियत, हम लोगों के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं यारों, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये यशा उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे। तो जरा गौर फरमाएं। अर्ज किया है श्री विलियम ब्लेक, हे वॉज एन एंगल्स डिक्टर, टेकनर एंड कुंस्ट स्किल्डर, 1757-1827। और विलियम ब्लेक ने कहा है मनुष्य के बारे में यारों की, द फोगल अ नेस्ट, द स्पिन एन वेब, द मैंस फ्रेंडशिप। आगे में कहा है श्री ब्लेस पास्कल, फ्रांस विस एन नेचुरकुंडिगे एन फिलोसोफ, 1623-1662। ब्लेस पास्कल ने कहा है मनुष्य के बारे में यारों की, ontkennen, geloven en betwijfelen is voor de mens wat rennen voor het paard is. Elie Wiesel, een Roemenië geboren Joods-Amerikaans schrijver en Nobelprijs Vrede 1986, leefde van 1928 tot 2016. Elie Wiesel ne kahai manushya ke bare mein aruki, religie is geen relatie van de mens met de God. Het is een relatie van de mens met de mens. William Shakespeare, Engels toneelschrijver en dichter, 1564-1616. William Shakespeare, en ik haai me nu schukje bij mij aan rukie, waarachtig, ik maak me er niet druk over. Een mens kan maar eenmaal doodgaan. Wij zijn gewoon God een dood verschuldigd. Abu Hamid ibn Mohammed al-Ghazali ne kaha hai, hij was een Persisch filosoof en soefist, 1058-1111. Aur Abu Hamid ne kaha hai manushya ke bare mein aroki, wanneer een mens liegt, dan verlaten hem zijn beide beschermen engelen wegens de kwalijke geur uit zijn mond. Aristoteles, Grieks filosoof, 322-384 voor Christus. Aristoteles, nikaha hij, manusje ke bare mein aroki, we moeten niet luisteren naar degenen die ons vermanen dat de mens slechts aan het menselijk moet denken, dat het sterfelijke zich moet beperken tot het sterfelijke. Nee, wij moeten zoveel als in ons vermogen ligt trachten onsterfelijk te zijn. Karl Marx, Duits econoom en staatsfilosoof, 1818-1883. Ook Karl Marx, nikahai manusje, wezens vreemde arbeid vervreemdt de mens van zijn eigen lichaam, van de natuur buiten hem, van zijn geestelijke wezen, van zijn menselijk wezen. Chrysostomus, Romeins en prediker, aartsbisschop van Constantinopel, 407-345. Chrysostomus, zoals een mot een kleed opknaagt, zo verteert afgunst van een mens.
Phil Bosmans, Belgisch pater en schrijver, 1922-2012. O Phil Bosmans, Nekai, zoek de mens achter ieder gezicht. Goeie hoor. Mark Ruttervoort, Engels schrijver, ook PS van William Hale White, 1831-1913. Mark Ruiterhofnik, Hage Manusje, Kebarmiaroki. Als een mens oud wordt, zal wijsheid hem niet in leven houden. Tomare Pipri, Shrutawa, Biab, Kuch, Kahaute, Kuch, Kudaharan, Suna, Jo Manusje, Kebarmi, Jatahe. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Ja, zo middelijk in Batakomaya, Shrutawa, Kusunaya. किन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे ना तो प्रोग्राम को आगे बढ़ाते हैं एक अति सुंदर बयान है बहुत ही मुश्किल गाना भी है सभी गाने वालों के लिए और जब जब भी मैं ये नगमा को सुनता हूँ मेरा तो रोटे खड़ा हो जाते हैं और हमेशा की तरह आँखों में पानी भी भर आते हैं इतना मीठा धुन और जिस खूबी से लता जी ने ये गाना को गाए हैं तारीफ काबिल जितने तारीफ किए जाए कम है प्रभु तेरो नाम जो धाए अ मास्टरपीस ऑफ कंपोजिंग बाय मैस्ट्रो जयदेव फ्रॉम द मूवी हम दोनों ने तीन इंसेस्टर और क्या अल्फाज लिखा है शाहिर लुधियानवी जी ने मिलके सुनते हैं बहुत ही लोगों ने ये गाना को पसंद किया है A beautiful song, special आप सभी प्रिय प्रिय श्रोताओं के नाम